করুন আর পেয়ে সৈরেশু খে তৈরু কর কয়ঙ্কি কৌ করুন আর পেই অনিত কৌচম কৌনিত আরে শোকাম স্মোচি কি কুনে পারো কুনে অনেকে করুন রূপে শেষাক্ষৌ কমাই সৌ এ কর খরু রমক নে কৌ নে ইরে সু আই নে হ্যাঁ সে মোর বড়।